0: সকলো ভাৱে কাছোর ফে মিশিন নিশিন সেনি বা ঠান্ডা সাম তাম ই না ছেদাল রয়াগে ইয়াঙ্গ ইয়াদেব দিন দেগে দিন দেগে তা দুজা মসি থেসিং রিজেন লা সোর বেদা কারা থেসিং সুগু দা কারা থেসিং রিজেন লিয়া ইয়া জি ওমবু নিয়াম টুয়ে দিন দে তাও তেজোলে ইয়া খোলো ফারবে এনে কমনে এনে মো নিমে বাসে সুংশাব দি খোয়া দি এনে ছেদাল রয়াগে এনে কাসোর ফে খোয়া লেন্দা দিন দে মারে ইস দি এনে খোয়া লেন্দা দি মো নিমে সুমল কোনে এনে মো নিমে সোরে এসেন দিন দে থানে মাতা কোমা টেঙ্গে জি গি জুনদে রঙি সুংশাবে সিজিং দয়ে কোমা ঢিলু জি গি জুনদে রঙি গি দদে কোন্দে দ সুংশে দিন দে দেশে জি গেছে তা দেশের চিক দিয়ে এনে সিমজি কাজও সিমরেন ইউএসএ নামসা চো সেন সুংশে আগে দেশি শিবই নিমগু দদ সেন ওরা জেনে চিকি দেশের চিক সঙ্গে বারে সেন তা তে দেবে এনে তা চো লেখা কে না ইয়ে দেবা তা ও তি দি তা আর জাগালে লুটু মজুম খোনে এনে ঠিক সিং সে সাজে কা মারে সেন জেনে গিয়ে এনে কাসোর ফেকে দে থাকছে নাম দরে কো ছো ইমারে যা এনে লুটু গুই রিজিট হয়ে না রে এটা ঠেসে করু সুগুই আরে এনে দরে জেন না লো ঠেসে করু ইঙ্গুই আরে এনে শিবলে চুচু না লে ঠেসে করু ইঙ্গুই আরে লোভে লেনদেন গে এনে উমন ইঙ্গু না লে এনে ঠেসে করু ইয়ং দেগে আরে আদা ঠেলা সবে কাদা এনে কাসোর ফেকে যাওয়া গে এনে মঙ্গুচিগি তাও ঠেসে কাটুয়া দে সঙ্গা দিনে থুদুনে দে খা দে ঝা মাঠা দিনে তেনে থাকবাসে সময় মানে
1: সো হোয়াট ইস দ্য কোর অফ দ্য পালি ট্রেডিশন উইচ বি স্পোক অ্যাবাউট দ্য 37 অ্যাসপেক্টস অফ দ্য পাথ টু এনলাইটেনমেন্ট উইচ প্রেজেন্টস ইন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ দ্য টিচিংস অফ দ্য ফোর নোবল ট্রুথস. These are really the foundation of Buddhism. There is, however, a second tradition which evolved from Sanskrit language as a medium. And these are the teachings which are embodied in this Sanskrit tradition. There's one category of teachings which are known as the teachings on the perfection of wisdom. Many of these sutras were primarily taught, and this is known as the second turning of the wheel of Dharma. And many of these teachings were primarily taught at a place called the Vulture's Peak. And the core text of these second turning of the wheel of Dharma, or the second public ceremony, is the Perfection of Wisdom Sutras. And then there is, however, a third turning of the wheel of Dharma, or third public ceremony, which were taught by the historical Buddha at various places, such as Vaisali and so on. Within this third turning of the wheel of Dharma, there seem to be scriptures belonging to two categories. On the one are such as the Samdhinirmochana Sutra, the Sutra unraveling the thought of the Buddha, which presents a different reading or different interpretation of the Perfection of Wisdom Sutras. And these were taught primarily for the benefit of those trainees or spiritual practitioners who although have inclinations towards the Mahayana path but were not suited to the Buddha's teaching on the absence of emptiness of inherent existence or emptiness of intrinsic existence. So for their benefit, because of their unsuitedness to this teaching, if they embrace the literal meaning of the Perfection of Wisdom Sutras, there is a danger of falling into nihilism. So for their benefit, Buddha taught such scriptures as the Samdhinirmochana, unraveling the intention of the Buddha Sutra, where he demonstrated a way of understanding the Perfection of Wisdom Sutras by means of relativizing the notion of identitylessness in relation to different categories of phenomena. So that's one category of the third turning.